0: तुम क्लास तुम कुफाफ ही
1: इति रेसका ना सिफुक्तान फिफ्टीन ना सिफुक्तान दिया आओ कच्चे तो ना रोम बांझा बता आओ कच्चे तेन रीन फटी ना सुल्टे ना नीन फुटने हुआ आर्या तेन ना तुप ना रेक्टे ने फुटने हुआ मिला सुल्टे ना तेन ना मास सुल्टे ना न्यूले ने फुटने ने आर मिला अतो चिकावे पतार्क तेन ना मा� aoka tsy hanao ny fanaony teo aloha ianareo efa olana nitranga teo aloha io a dia indro mbola ho averinareo ihany a zany hoe tsisy mihitsy zany le fanavaozana tsisy le fanovana raha zany zavatra zany no mbola ataonareo mampalahelo a mampalahelo satria tsy misy mijely tsony ny olana eny fotiny eny fa zary atao ahotendrena indray le sefokotany nefany a isan'ny toloma atsika isan'ny toloman'ny olona ary isan'ny joloan'ny olona ny fandefasana n'izany fifidianana sefokotany zany azadinontsika fa izany sefokotany zany dia manana andraikitra goavana sy lehibe eto amin'ny tany sy ny firenena ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika satria izany sefokotany zany a no mampiditra ny olona ao anatin'ny lesympifidianana izany sefokotany zany no mikirakira tanteraka anio lisympifidianana io mizala tanteraka andreny ataontsika hoe carte d'électeur reny zay asorony tao afaka zay ampidiriny ao na tsy ao ary atafiditra ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika izany sefokotany zany azadino ihany ko fa manana andraikitra lehibe sy goavana izany sefokotany zany eo amin'ny fampandrosoanany fotiny io
0: saotra tomboko lahy saotra tomboko vavy.